0: అలా తెలియకగా ఇనిస్తే సై అతడి నిన్న నల్లగా రకిన్నల్ల ఇగు ఎక్కువలో కాదుచ్చి అత్తే అవలది ఇప్పే తీసి నీవరు ఎదేశాయి అవలసం ఎవరా కథాయి దాక అర్థం ఎలా ఎగులాది কখনো ইনস্টা গাইবে তা চিনি তাহলে চলো তাও পেকে দেখ দিন ইচ্ছা আই তাও ওনার রাধা বা দিন ইচ্ছা তো ভালো তবেন ইনস্টা বেশি আবার চলাতে কতিয়ারা এসা কাদা সাদা হুড়ে ছিটুয়ে এইলায় এইলা বেফা থাফা এই কালা বে আদা কেউ কে এনে চলায় এই তেনে হিসেবে হিলে কখনো তার তাগুল আমি এই হিসাও এই দারে সেটাই আমি করে দাও কাদি হিসা থা নিয়ে গে কাদি আজাই একটু আনলে তা একা আলে একদে কে না সন্তাও এতে লাগে কবু এক পেহরে আও ভাজাতে কবু কোনো দোষে গে ইলাই নিয়মা খারাপ এক লাগে
1: লুই উচি হে ই পাকো তে ইয়া হুইয়া অ